0: हेलो हेलो
1: हेलो
0: हेलो, गुड मॉर्निंग मणिपुर्णी।
1: अलविदा।
0: आओ ताज़े ताज़े हाई व्यू का नाम भी रबनो।
1: ओ फोन तो मेरे भाई को यानी तो अनका जगी लाइसेंस बोन दिया मजी लाइसेंस ले मल दे दी कब दे मदा
0: হয় এ বহল বিয়ে মতি লাই মহল গুড মর্নিং মণিপুর দা তারাম নকচেরি ইয়াম নো মাইজে কল তো বিরক পা কারণ বা ফিল্মি সেই তাবি নিং বনো হাই বিয়ো
1: সাদাম মাসি কইন তাগে নিং মাসি আপু মি ফিল্ম দা জি
0: হুম
1: আই বাম শাম মদি আরামন জো মুনা নি সঙ্গী নবা কোন সবই বজো উই মাই একটা
0: হুম
1: আই বাম শাম শর্মা নে মিউজিক ডিরেক্টর কিবা
0: হুম
1: পপো গ্লাউন কুজিং দে না চাও সেই জি তাজে নি নে দা
0: হয় হয় আমি সবাই সেই আমার সুখান বিরে আদা ইসাই সিদি মাতে আমি গাং বিগে দইরা তামিনার সিরা
1: আও মাতে আমি ইবানি ডিরেক্ট সঙ্গে হাউজারম গে কমে দা
0: হয় হয় ফানি হাসান হাউবিরা

0: হ্যালো,
1: হ্যালো লেডিস
0: গুড মর্নিং
1: সরমদা
0: স্যার।
1: কারণী, গুড মর্নিং। কেন ওই বীরভূ কল তো বেরিয়েছি তা বীরভ্রা রমাবতী তারা আমুক চেরি কারি তো বিরামি নু হজিক শিব
0: আচ্ছা চাই সিং কন্ন হন জবনি দু খাম হং দেন অখৈগি রেডিস কি প্রোগ্রাম জে মতং কই ইন লেপু দু খাম হং দেন লা আম বজে রাই দি মাং গ তা মানে রে দি মতি হারাও ওয়ন ওয়াই জে বজে পোকে ই সার মতং সাং না পোথা জবম
1: হজিক নৌনামে হুদোকচারে আমি রিভাইভ দোকচারে কী ফাও বিগে ফানি ফানি তুম কইন আমি লেপ্তন তাবিম আওয়া নাই পেন পেন তাত্তন ফোদপির ওফমে থামি কী কম ওফম ফোদপিগ
0: স্যার আমি স্যার আকৌরব আঙামোন লাইক লাইসু তামজলুর থাক ইংহাম ফদন মাইদে মহূর্ত আফম থাকবজে ফারগ থাম যাব নতবন স্যার নো নোমি হোক চিনি থাকবজে লাইবটাবু তামগাদি আদম সুসই সইদন ফাঙ্গনি আই থাবক চতো গাইথোপ তারগাদি হৌবিব পুনসিদো আমুখন্না হালো হাইব ইয়ারোই আদনা ইসাগা জানাবা কোম্পানি খংদে এনি জব আমাদা খংদারগা থাবক সুঙাইবা দগি ইসাগি সেনথোলামবি জুলাইবা হাওলিবা আঙ্গাং গাইজিদা সিগি ওয়াফাম দে থামজেনি ইসার
1: হই হই আম নাই জিকুগি ওয়া কালচার সি সাগানমিনাসি হাইবনি ক আমি নাইজে রমাবতী কল তো থরম সরু গাবিব হন হন থাকচারি মতংগি কল আমি হজিম খুদল তামচারি বোম ব্লাস্ট ফিল্ম সগোলসেম তেজেন্দ্রগি খঞ্জলদ নরেন্দ্র নিগম্বনা সৈরংবদি সগোলসেম তেজেন্দ্র মসামুনা সৈরংবাই সৈনি

0: Hello.
1: No.
0: 사람 옥철이 동부 가나올 빌어보노.
1: 몰라, 검사.
0: 그다
1: 아이, 까메, 군자우드기, 이철이 좋으셔.
0: 까멘 군자우드기. 이철, 까리도 빌어미는 허직시보.
1: 이 사람만 인사하기 보고 안 있다, 그래가.
0: 더럼 싱치도 막 장난했는데 답이 분했더라, 거기 더럼 싱치보.
1: 아, 이 사람이지. 다, 어머니, 이놈아, 나, 까나, 나, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래, 이래,
0: হয় হয় আদব হজিক তো মুখই
1: হল না গামু চলতো
0: হয় হয় থাকা চাই দমসো আইকুই গিতরম সিং সিবু থওয়া ইয়াও না তাবিরম বা হনা হনা হাইনি গাই লিতনা আপেন পকচে আদ নাসিগি তৌবিরক পসে কারি কারম বা ওয়াফম সিং ফংদো পিকনি তাপিও আই
1: ওয়াফম আনতাম
0: খনজে তো তাপিও তাপিও কই
1: গিনি শে
0: ยูตันทามาตันยูเรก็ค่อยดูนะคือมาบ้างมาบ้างจะเห็นตัวอ่าชินเจ้าไอ้ที่ตรงมาบ้างที่ทุกข์กันเนี่ยเอาดิเชไอ้ใหญ่ยิ่งได้ใกล้ได้ยิ่งเข้ากับใครตายอือฮึไอ้ที่อัวท่าบ่อยรอมาบ่อยรอไอ้ที่ป้าตัวเองเนี่ยมันเป็นจัดจัดลงมาพังดาจากที่ข้างเดียวมันดีหมดทันตัวที่กันหมดเลยอือฮึ
1: ดวงบางตัวเจอเหรอเฮ้ยเฮ้ยอาจจะมีอะไรก็ดีไอ้ใกล้ๆที่เขาก็ให้ใจอือฮึทำไมน้องไม่ชินตัวก็ดีตอนนี้เรามาดูตามนี้เราดูน้ำไปกันกูมาตัวกับมึงแบบนั้นกันจะดีดีกว่าจะไม่ไปขัดเพลงกันหรอมั้งอือฮึใช่ใช่มึงจะอยู่ใกล้ๆที่เขาก็ให้ใจเฮ้ยทำไมน้องชินตัวก็ตัวก็ให้ดูจีเจ้าจะกี่ยังดู
0: মেপুং খুদিমু খৌনব নাইদনা ইসা ইসাগি হইব থাকদগি হৌরগা মসিগি থাবকসে দুমুক পাইখতপ ইয়াব খয়দগি মরু হইব খংথাং দুনি হাইন খঞ্জাই লইনা আইখই সিজনারিবা বটল সিং সিজনারিবা সিসু আইখই আইখই ইসা মক্সিনি ইদনা ইসা ইসানা সিজনারম মতমদ মফম চানা আইখইনা ডিসপোজ তোবগি নতগনা কালেকশন তোবগি মোংচিদা সিনজারবদি থইনি হেনা মিয়াম চাওথুংনা খইনা সিগি সুগুম্বা মোমেন্ট ড্রাইভ তৌদ্রগসু আদম কেন সলভ তো আই প্রবলেম হাইন খানজাই নাইজাই কল তোরপ চল গাছিদমতদি থাকচারি তাব থরম সুসুই সৈদিন কল তোর সরক হাইজারি মথি কল নাইমিনে থাকচারি মতচারি চাহিদুগিংথা ফিল্মসিদি জঙ্গম কামৈগি খঞ্জলদ বোলাইন সেরেবাদি জঙ্গম কামৈ মসা মনে সৈরং বৈসাইনি

0: ཁོང་ཅིག་ མ་མ་སྡ་ བུ་ཟ་རག་ལི গুড ইভনিং মণিপুর লাইভ ফোন ইন মণিপুরি ফিল্ম সেই খানবেগি থরম তাবিরিবসিং নাই কইগি টেলিফোন নাম্বার 8798830329 দা ডাল তো বিরক্তনা একুগি গুড ইভনিং মণিপুর গি থরম সেদ মণিপুরি ফিল্ম সেই সিং খান বিরক্তনা কইগি থরম সেদ সরুগিয়া বিরক্তনাবা নিংশিং চরি একুগি ফোন নাম্বার উমতাঙ্গা হানা নিংশিং চকে 8798830329 কইগি ফোন হাংদুনা লিজারে আদুংগি ফোন কল গাইজারে Hello? Hello? Hello?
1: Good evening, madam.
0: Good evening. Can I be able to hear you? Good evening, Manipur. Good evening, madam. Good evening, madam. Good evening, madam. Good evening, madam. Good evening, madam. Good evening, madam. Good evening, madam.
1: Good
0: evening, madam. Good evening, madam. Good
1: evening, madam.
0: Good evening, madam. Good evening, madam.
1: Good evening,
0: madam. Good evening, madam. Good evening, madam. তোমা থাকজম না সকা নোংদম বনঙ্গি হাইন তাওবসি
1: নোংদম বনঙ্গি না তাওবুদো নোংদম বনঙ্গি কুমেজে না তাওবুদো তাজরি মেলা
0: রুমি মাইতেই না সেরিং বাদুগ তোমা থাকজম সামক না সেরাং বিসেসনি কো আদু কোমাই গসি গুড ইভিনিং মণিপুর গিয়া হানব কলার সু ওইরে মেয়াম গি মফম দেই সেইসি মতি মতং খুদল তামবিরম গদ্রো
1: তাম
0: জগে মেদাম ইয়ানি এদং গাছি মঙ্গারি আহামবে ফংবাই জেদাম মখাতা বদসু আদুমক হামব নত্রবসু কো আইকুগি গুড মর্নিং গুড ইভিনিং থরম সিং সিদা আদুমক ফংবোই বিও হাইবসি হাইজেকে কো হয়
1: মেদাম মতেম তং চপচে গে হাইগে
0: জেদে সই লাগিবে আজুনা পি হয় হবিরদ দিয়ে কইসু ইসেই সিকুদ তাম জারেক লাগে
1: নন্দম বনঙ্গি আরমদ
0: থাকচারি আদুগি সেকুদল তামচারি মাম পুনা নাইনা থামিনারসে
1: থাকচারি মেদাম